বললেন, বলল জি বাহে গুরু, বলল যে শিক্ষানু শিখি দান কেশ দান রহত দান বিবেক দান বিশাহ দান পুরুষা দান।